0: قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে হিতুগা কীরিতে কুরআনুম মিমবারে দাসওয়েফা নুয়া মিহেগ্গে মিসালাকি বীরানা ওয়েফাওয়া গেগ্গে মিসালে
2: মি দিবিহরাজ্যগড়ু দিবিহরাজ্যগড়ু বারগড়ি ফানার মিনিট গমিগেনেস্তেনি মেদগে মেন্দুরু নামাজ বগুতুগে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া
3: আল্লাহু আকবার আল্লাহ

আহে এমিহেগে নুবা আমল এমিহেক জিনত্তেরি কুরেবি আদি এই রঙ্গালু আমলু খামগা দেখে ফি মিহা তেদুমাগু লিবুন মিহা ইফদহিয়ে ফাহে হামাকশবর আল্লাহ একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহকু মগফুরত দবতে আদি একলাঙ্গে ইরাদ কুরব্বা মিহক তেদুমাগু দকবতে ফাহে এওরেঙ্গে মচ্চন হিতাম কুরেবুমগা খালেগে ফানুগে নফস হালাকুবিয়া নুদেবাস হামাকশবর আল্লাহ এওরেং কুরা কন্ত মোলা দেনোডিগম্বা রসকলাঙ্গে

মেহা ইজে মিলকুয়ে বডিগেম বানি আব্দাহে রাঙ্গালু বাস্তং উফুলিগেন দানি একলাঙ্গে হাদরত আসে আদি সালেহ আমল একলাঙ্গে হাদরতং উফুল্লাবতে আদি নুবা খান্তর রাওয়া হদা মিহুনা গদা বেগমবা আজাব হুটে আদি গেল্লি হলাক বেদানি হামা এউরেঙ্গে রে উদ্দকে

0: আদি দিদি ফুরান হুরি থাকে চাই ফুরান নেথি মারবে ফাওয়া থাকে চাই বেস হাম হামা বেগেন নুমে বে মে হামা কাশবরুম আল্লাহ একলাঙ্গে ইরাদ খুরব্বা মিহকা ইব্বাবা দেবতে আদি খাব্বালু থাউগাওয়া মিহুন্না ইব্বাবা বেখালাও খামগা খালে গফান নুয়ামুয়ে
1: ইন আনতা ইল্লা নাযীর
0: ইনজার কুরাব্বা বেখালাও খামগা মেনুই খালে গফান নুয়ামুয়ে

ফতুগে তেরে কালেগফানা তিমান রসকলাঙ্গ ওয়াহী কুরবি তকেচকি এগে কুরি গাওয়া ফুত থেদুকুরা হাক তেদুবসুড়ে হামাকাশ্বরুম আল্লাহি একলাঙ্গে আলুতকুঙ্গে খবরত মোড় দেন ওড়গেম্বা মোড় বল্লবা ওড়গেম্বা রসকলাঙ্গে কং কশ্বরে।

এই আদনে ক্ষীণ স্বর্গে থাকে এউরেং এ স্বর্গে থাকা বন্যানেতে এতাঙ্গা রানুন্নাই রাম মুথুম বা উড়া থাকুম এউরেঙ্গা গহনা এড়ুবেনেতে আদি এথাঙ্গা এউরেঙ্গে ফেরাম বা হসি ফাঁসইন্নে।

আমলটা কবুল করে বিনা ফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং অঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে 11 আয়াতকা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশেব তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায়কুগা আলকান কুরমাশেব হাম এ সূরত কে সাদবান আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশেব একলাঙ্গ কিবায়ং আহরেং গে দিন খলাস কো আহরেং আলকান কুরানি হাম একনি মাইন আল্লাহ শেব আদি জুমার সূরত গা মাইন আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে فاعبد الله مخلصا له الدين الا لله الدين الخالص معني كي فهي كليك فان ما ان الله كي بيا دين خلاص كوروا اكلاغ كي بيا الكن كوروا شف انسانا كي بها عمل ادي مودلون كوروا صدقات تكي الله خالص كما يكو كورا كنتكم غاهد من انغوا البينا سوره كي فسفن ايت غا وحي كوروا فاوي وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين حنفا مانيكي باطل مغون اكيباوگن تيبه ماين الله گه كيبايان الکان خلاص کرا حالو الله گه كيبايان الکان کرمشا نماز قائم کرمشا زکات دینم منوی ابا می ہونا امر نو ویو قیامت دوہون الله بدل کرنگ تے میھا اخلاص تر کمایکو ہیو عمل کرمن انگوا سورۃ الکہف گے ستے ک دیہون آیت کا وحی کر وفاوے فمن کان یرجو لقاء ربہ فلیعمل عملا صالحا ولا یشرک بعبادۃ ربہ احدا معنی کی تی با می ہن کرے کم می ہ کو نما وس اللہ بدل کرمن امید کرنی نما ہیو عمل کرم متی دمی ہن ہوش کمے আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফএস ফরাতকা শারীক নুকুরা হুজ কামেব

0: قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবিয়ে তিয়বা মিহুম হাসাদ বেরিকাম বিরুয়তিবে একমা দুরহেলি ওয়াশে ফহে হামা কাশবরুং আলিফান দারুকা আন্দা হুসকুল্লাহ হাসাদ বেরিকান হে কন্তাত্তাকা হুসকুল্লাই
2: ದಿವಿರಾಜ್ಯಗಡು ಫತಿ ಹತರುಗಡಿ ಸಾಲಿಸ್ ಎಮ್ಮಿನೆಟು ಗಮಿಗೆನಿಸ್ತೇನೆ ಮಿರೇಗೆ ಫತಿಸ್ ನಮಾದ ಒಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
0: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್